তোমার সুবিশন নয় রেখে শীতল শর্মা কা রাম রাম বেড়কে কে চৌবাজে ওই রুয়ে 20 মিনিট অরিয়ম বক্ত দে তুয়ে অস আকাশবাণীকে শিমলা কেন্দ্র সাথী শুনতে লাগে রুয়ে আপনা খাস সিরমৌরি কার্যক্রম কার্যক্রম কি শুরুয়াত করন সে আগে তো সবিখে এক সূচনা জনগণনা 2027 কে পেলে চরণ কা আয়োজন ওমারি হিমাচল দা 16 জুন 2026 হুন্ডা 15 জুলাই 2026 তাঁ করদা ইনকে ঠিক 1500 আগে ইয়ানি 1 জুন 2026 হুন্ডা 15 জুন 2026 তাঁ আপনি গণনা আপি করন কা বি বিকল্প অস ইয়ানি হিমাচল কে যে নিবাসী হ্যায় সে SE.census.gov.in পোর্টাল গছি ওটিও আপনি জানকারি আপি বরে সক জনগণনা 2027 কা কাম ডিজিটাল মাধ্যম সা পুরা করা যাঁদা জিনেকে অন্তর্গত যুগণনা করণওয়ালে অস সে মোবাইল অরি ইয়া আগে সে বেদায়ন দে মোবাইল অ্যাপ কে মাধ্যম সে জানকারি কঠে কর দে জনগণনা কে পেলে চরণ দে গরম মকানো কে আল